নার্গিস বেউমানে ফাতেমে রাশিদ দার কলকাতে ইয়ালাতে বঙ্গাল আম্পারাতুর হিন্দি ইংলিশ দরিয়া খান ওয়াদা ইয়ে মুসলমানে পঞ্জাবি চশম বে জাহান গুশুদ পিদারাশ আবদুল্লাহ রাশিদ কবলন মোহন বাবু আসলন ওয়ারিসে হিন্দু ব্রাহ্মণে মোহিয়ালে পঞ্জাবি সরবতমন্দ আজরাওয়াল পিন্দি উস্তানে পঞ্জাবুত কে মজহব খুদরা বে ইসলাম মুবদ্দল সাখতে মাদারাস জদ্দনবাই ইয়ে খানান্দা ইয়ে মৌসিকি ইয়ে ক্লাসিকি ইয়ে হিন্দুস্তানি বো ইয়কিয়ত পিশ তাজানে কবলি ইয়ে সিনেমা ইয়ে হিন্দি বুত খানওয়াদা ইয়ে নরগিস পসজান আস পঞ্জাব বে আলাহাবাদ দার এলাতে উত্তর প্রদেশ মুন্তকিল করতিত আন নরগিসরা বা ফরহঙ্গে ফিল্মি মারফি সা ফাতিমে নগোস্তিন সীমা ইয়ে ফিল্মি ইয়ে খুদরা দর ফিল্মে সালে 1905 বে নামে তালাশে হক মে আমলাবর্দ ও বে উনওয়ানে বেবি নরগিস নিসবত দাদে শুদ নরগিস পাসাজ নগোস্তিন ফিল্মাশ দর ফিল্মা ইয়ে মুতাদিদ জাহির শুদ দর সালে 1940 সে দর সিনে 14 সালেগি ওয়ে দর ফিল্মে মাহবুব খান তকদির আলেহ মোতিলাল হুনরনমাই কর ওয়ে দর চন্দ ফিল্মে হিন্দি ইয়ে দহে চহল ও পঞ্জা মানন্দে বরসাত অন্দাজ যোগন আওয়ারা দিদার অনহোনি শ্রী 420 ও চোরি চোরি কারকার ওয়ে দর ফিল্মে নামজা শুদাই ইয়ে ওস্কার মাহবুব খান মাদার ইন্ডিয়া দর সালে 1950 জাহির শু কে বরাইয়ে বেহতরিন হুনর নমাই জায়জা বেহতরিন হুনর পিছে ইয়ে মজল্লা ফিল্ম ফেয়ার রা বেদা সাবুর বাবুরাও পতেল আদ মজল্লা ফিল্মি ইয়ে ফিল্ম ইন্ডিয়া মাহে দিসাম্বর সালে 1950 মাদার ইন্ডিয়া রা বজুর তরিন ফিল্ম তৌলি শুদায় হিন্দি তৌসিফ নমুদ ওয়া গুফত কে হিজ হুনর পিছে দিগরি নমি তওয়ানত ইনচুনিন নকশ রা বাজি কুনত

নার্গিস বেউরমানে ফাতেমে রাশিদ দার কলকাতে ইয়ালাতে বঙ্গাল আম্পারাতুর হিন্দি ইংলিশ দরিয়া খান ওয়াদা গিয়ে মুসলমানে পঞ্জাবি চশম বে জাহান গুশুদ পিদারাজ আবদুল্লাহ রাশিদ কবলন মোহন বাবু আসলন ওয়ারিসে হিন্দু ব্রাহ্মণে মোহিয়ালে পঞ্জাবি সরবতমন্দ আজরাওয়াল পিন্দি উস্তানে পঞ্জাবুত কে মধব খুদরা বে ইসলাম মুবদ্দল সাখতে মাদারাজ জদ্দনবাই ইয়া খানান্দা ইয়ে মৌসিকি ইয়ে ক্লাসিকি ইয়ে হিন্দুস্তানি বো ইয়কিয়ত পিশ তাজানে কবলি ইয়ে সিনেমা ইয়ে হিন্দি বুত খানওয়াদা ইয়ে নরগিস পসজান আস পঞ্জাব বে আলাহাবাদ দার ইয়ালাতে উত্তর প্রদেশ মুন্তাকিল গর্তিত আন নরগিসরা বা ফরহঙ্গে ফিল্মি মার রফি সাহ ফাতিমে নগোস্তিন সীমা ইয়ে ফিল্মি ইয়ে খুদরা দর ফিল্মে সালে হাজার 1905 বে নামে তালাশ হক মে আমলাবর্দ ও বে উনওয়ানে বেবি নরগিস নিসবত দাদে শুদ নরগিস পাসাজ নগোস্তিন ফিল্মাশ দর ফিল্মা ইয়ে মুতাদিদ জাহির শুদ দর সালে হাজার 1946 দর সিনে চহারদা সালেগি ও দর ফিল্মে মাহবুব খান তকদির আলেহ মোতিলাল হুনরনমাই কর ওয়ে দর চন্দ ফিল্মে হিন্দি ইয়ে দহে চহল ও পঞ্জা মানন্দে বরসাত অন্দাজ যোগন আওয়ারা দিদার অনহোনি শ্রী 420 ও চোরি চোরি কারকার ওয়ে দর ফিল্মে নামজা শুদে ইয়ে ওস্কার মাহবুব খান মাদার ইন্ডিয়া দর সালে 1950 জাহির শু কে বরাইয়ে বেহতরিন হুনর নমাই জায়জা বেহতরিন হুনর পিছে ইয়ে মজল্লা ফিল্ম ফেয়ার রা বেদা সাবুর বাবুরাও পতেল আদ মজল্লা ফিল্মি ইয়ে ফিল্ম ইন্ডিয়া মাহে দিসাম রে সালে 1957 মাদার ইন্ডিয়া রা বজুর তরিন ফিল্ম তৌলি শুদে হিন্দি তৌসিফ নমুদ ও গুফত কে হিজ হুনর পিছে দিগরি নমি তওয়ানত ইনচুনিন নকশ রা বাজি কুনত।